চিনি মনিটা লিঙ্গাং কানুং রোহ ডেচা বোলৌ লিঙ্গাং কাট আরমান রেঞ্জৌ রোহৌ বারাং ঢলিং সেমু কঠ বর্ণন যাচ কানকই ডিনকে হোক্লে ইসে লিঙ্গাং কাট রোহাং পরিশ্চ ননিজৌ মিমনাং গেশ্চ ভাবনৌ কুরাকো প্রস্তুত ছানকে জুঙ্কুর যাচ ডাংচিসলে কাট রেঞ্জৌ রোহ কাট আর নামে মিগিন ভিত্রি আর কুম্মু ডাকে অনি রন বন কুলক আন্নাং র বৌজা কেনা আর্মিটকে ছানলে কঠ মুকে মাডিনাং ডেচ কুরাকো র লে অনি ডাডাং নমসু সুহুনাং র আর্মিটকে বাট হোসমনলে র কানকো কঠ জিওয়াকে কঠ সিকে সেন্দর মা ভাকে ডেচ কুরাকো র ঢলিং সে মুকাঠ প্রস্তুত যাচ্চ কানকোই সেকে হোক্লে মাহালে তো শ্রোতা লাফাকো আব ফেরি কাট লিঙ্গাই চাই হিডেকে লেউসা কাছিন নাকো কান মুনাখিং সেই হাই তো শ্রোতা লাফাকো লিঙ্গৌ বোললে ইসেই গিন ভুরা।